বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, অবত ছোরা কুদনে বলাম, দিন ভরি খেল দো মলাই নেই ভুল সাত পরে পছি আমার লাইফ।

0: বেনীলির ভন্ন সচ্চান প্রভু ধন্যবাদ।
1: জিন্দগি মন কোতি কামনাই কো বন্দগি 1 2 3 4 5 কাকা।